सैया दिल में आना रे, आके फिर न जाना रे, हो आके फिर न जाना रे। छम छमा छम छम, gezongen door Shamshad Begum, kwam deze uit de film Bahar. En Rata Limbia is het volgende liedje gezongen door Tanshik Bakhchi. Uit de film Shersha komt Kerata Limbiare.

सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई. खिसमदोर बादशाह एंड आस्था गिल. En het volgende liedje in het programma Gietonkelher via Radio SBS is uit de film Churalia het Tumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.

0: bandhen hai Payal ne machaya shor was uit de film Mohabbate. Het volgende liedje is ook uit de film Mohabbate en het is Aankhe khuli ho ya ho band, didaar unka hota hai. Kaise kahu main o yaara ye pyar kaise hota hai.
1: Ek ladki thi deewani si, ek ladke pe wo marti thi. Nazrein chuka ke, sharma ke, galiyon se guzarti thi. Chori chori, चुपके चुपके चिट्ठियां लिखा करती थी. कुछ कहना था शायद उसको, जाने किससे डरती थी.

0: बंद करो ये बकवास, कोई नामी गाना शुरू करो।
1: Zumba was uit de film Good News en is gezongen door Romy. En uit de film Tera Mera Satrahe komt de titelsong, gezongen door Udit Narayan en Elka Yachnik.